0: মনে সমিলে দিয়েছ লোপছিং ছোয়া মনে ইমে কি আরছ তোয়া
1: মনে সেনে লোপছিং ছোয়া তে দেব সেরারি লোপখা পেছু খা নিয়াগা সাগা মদিগাল করগে দেগিরি সামো লোপছিং ছোয়া ইয়েজা দোস দে দে আ কমবে ইয়মারি
0: তা ছেনে রা লোপছো ফুদা ছাম্পু ইউ ইয়ানা লোপছো ফমদা ছাম্পু ইউ
1: দিদ লোপছো ফুদা ছাম্পু ইউ গছু লোপছো ফমো মসিংমে
0: ফম থেপতো দিইন নিয়ারিস কোগাছে সুদা গরো জিবে
1: ঠিকমে
0: আসি খেসিমুনে গরো জিবিনে খেসি মাসি তারা মেসা ছাপতা খেসিমুনে গাবছে সে মিসিউন নিয়াকে বিও চগোছু
1: খেসি জিকবা ছাছানে নিয়াচার আল ছিয়া গছু মনে ঠিকমে ইনে
0: ইনে খারি
1: আচ্ছা কিমো লাপটা না নে গা ছেটো জমো সিন জুস আচ্ছা রাল লমনি ইউ আচ্ছা রঙে টেন সিউ তুবে
0: টেন সিউ কি খাজি ইয়ান থু জুগে
1: আ ইনে লাপটা না মা দি গা জু সেঙ্গা নে জিসু ছে ছে জিম দে ছিল তা গো ছিছ নে লি ছিনে মি দিরে শা গব কি কি লা
0: উনে গব কি বর্তা জা মি দি সিম্পল শো মার দা
1: আছি নি আচ্ছা রাল দা গা ছিয়ে জামি 대샤미디양스토이야 갑켐멘저 나니발레 렌트유브층거베
0: 밀리 잔로니슬락슬립시 케시미디 미주티에다 근지티엘레 퓨존슈네 잔가부요즈부 아자가미튼 챵와총
1: 디미니가 된다선자 마추고게 셰바지야요 마리 미초 미튼이메 따오르바
0: 난주이 밀리 야오시라유 장갑초는 미리 캐만림 시즈베
1: 저라는 칸님 그냥 세제 그들도 미스미 도마 채나 아자란 세제 욕세인다
0: 민리 나라리 이치규 키스 미데가 로메노 딘데란 탕리 지시
1: 뭐지
0: 가시서
1: 녀 미데 가로 유메 하고메 키스 가로 유는 근데 셔오래
0: 공무 아시 지만 토스는 키스 친 타고 싶어
1: 지 때문에 세 처리
2: 郎叔堂的婆婆吴明丽的文女觉得自动了以明堂以气的庆月赵春雷以枯木了大行心定年黑上水蜜的门顿许月枯木吴明丽了今年把借扛养没别托宁几位就木贴了自动贴